তোর না কেনে যায় ভুলি ভুলে না তো ভুলে গুলো ভগত মরুচুভালি। আরে লোলোরা কে গরা মরা বুটি কানি কে অগলা বরা পিলা করি দেলা মতে।

শ্রোতবন্ধু, ভিন্ন ভিন্ন ভাষাভাষী জাতি ধর্ম সম্প্রদায়ের অধিবাসী নেই আমার এই অনন্য বিশাল দেশ ভারত। এটি লোক চলণি আরম্পরা মধ্য খুব বিবিধ আভিন্নতা ভিতরে একতার এই অভিনব ভাবধারাটি কেবল ভারত পরি দেশের হি সম্ভব এবং এঠারে হি দেখিবাকু মিলি থাকে। এণু কহিবাকু গলে সারা বিশ্বের নিজের এই অনন্য পরম্পরাটি পাই প্রসিদ্ধ আমার এই দেশের উন্নতি অভিবৃদ্ধিকু বলবত্তর রাখিবা আম সমস্ত নাগরিকঙ্কর আদ্য দায়িত্ব হওয়া উচিত। দেশের ঐক্যকু অক্ষুণ্ণ রাখিবাকু উদ্যম করিবা আমার প্রথম কর্তব্য হওয়া বিধেয়। আর জনসাধারণ মধ্যে এইভাবে এক ভাবনাকু বলবত্তর করে রাখাইবা উদ্দেশ্যে আমার এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত।

0: শ্রোতা বহে জগতনাথ শ্রী জগন্নাথ আমার ওড়িশার আরাধ্য দেবত আর সারা পৃথিবীর ভক্তমানঙ্কর ভগবানে জগন্নাথঙ্কর বড় বড় দুইটা আয়েক সমানতার প্রতীক এ ভগবানকর অধা তিয়ারি হেইথিবা দি হাত আর গোড় আমকে জনেছি যে ভগবান সর্বব্যাপী এ পুরীর শ্রীমন্দির নে প্রভু জগন্নাথ বলভদ্র আর মাতা সুভদ্রা ভক্তমানকে দর্শন দেশন আর যেন ভকত মন্দিরকে নাই যাই পারুছে তার লাগি প্রভু নীলাচলিয়া প্রতি বছর রথযাত্রা নে মন্দির বাহারে দর্শন দেশন ভৈনমণি প্রভু চকানয়নকর ভিন ভিন রূপ আমি দর্শন করছু ই রথযাত্রা নু আরম্ভ করি কিনা নীলাদ্রি বিজেপতে হেলে প্রভু ই যেন সবু রূপ নেশন তার ভিতরু তাঁকর সুনা বেশ যাহাকে রাজাধিরাজ বেশ বি কুহা যাইছি খুব সুন্দর পাহুড়া একাদশী দিন তিন ঠাকুর কে ই বেশ করা যাইছি হেলে কানা সুনা বেশ কাই যে ভগবান কে সুনা বেশ করা যাইছি আর কানা ইতার মহত্ব এ আসন শুনবা আলোচনা গুটে ই বাপদে ভয় সুলোচনা পাঠি ঠানু
1: জয় জয় জগন্নাথ প্রভু নারায়ণ জয় জয় জগন্নাথ কমল লোচন জয় জয় জগন্নাথ লক্ষ্মীকর কান্ত জয় জয় জগন্নাথ নীলাচল নাথ জয় জয় জগন্নাথ শ্রী পুরুষোত্তম জয় জয় জগন্নাথ পুরুষ উত্তম জয় জয় জগন্নাথ সবর ঠাকুর জয় জয় জগন্নাথ করুণা সাগর মহাপ্রভু জগন্নাথ স্তুতিকে সকালুন খটু উঠলা বেলকে থরে কহি করি উঠ দেখবে দিন সারা যেতকি দুঃখ থিবা সবু পলাবা সবু দূর হেবা প্রভুঙ্কর আশীর্বাদ সবুবেলে তমকে মিলবা জয় জগন্নাথ ই দুইটা অক্ষর গোটে ছোট অক্ষর নেইসে ইটা আমর ওড়িয়া মানকর গোটে বড় পদ এ ইটা আমর ওড়িয়া জাতির গৌরবে

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছে তবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার পালা পটনায়ক আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

0: বাহ, মতে ডাকি দিয়ে গভীর নিদ্রার শুয়ে যাইছু না? আরে দাসিয়া, উঠ, মু পরা আসিছি।
1: ও কে কে এত রাতে ডাকুছ?

0: আরে তুমি কে জানো আরে
1: আরে আরে শুনো আসলে চলে হাত দিলে
2: ওটা শুনলে হবে না
0: কও না কও আরে বুঝলো মনিয়া আশ্চর্য ঘটনা রত্ন সিংহাসন রু গরুড় পর্যন্ত লম্বিগলা শ্রীহস্ত শ্রীপতি কর প্রসারণ করে শ্রীফল নিজে গ্রহণ কলে বুঝলো ভাই নাটকা হয়ে কথা আরে কি সে ভাগ্যবান ভক্ত তাহলে শ্রীফল জানছি ভাই
3: নাতরে নডিয়াটি পঠাইছিলা
1: বাউরি
3: হ্যাঁ কালিগাঁর দাসিয়া বাউরি
1: নিশ্চ হিন কোলে জন্ম হই
0: বুঝলো পণ্ডে তুমি কিছু জানিন কিছু জানিন আরে যে পঠি দেবা শ্রীফল স্বয়ং শ্রী জগন্নাথ শ্রীহস্ত্রে গ্রহণ কলে বুঝল সে মহাপুণ্যর অধিকারী বুঝলো মনিয়া সে জগন্নাথঙ্কর পরম ভক্ত সে নিচ হয়ে পারে না সে হীন বাউরি হয়ে পারে না সে পবিত্র বাউরি জয় জগন্নাথ ইন্দ্র
4: এই সংকট তারণ জগন্নাথ আসন্তকালি সকাল 64 ভক্তগণক সহ জগন্নাথ বলরাম অচ্যুত অনন্ত যশবন্ত এই পঞ্চসখা মো ভক্তি আহ জ্ঞান পরীক্ষা করিয়া পে আসুছন্তি তু মতে উদ্ধার কর জগন্নাথ তু মতে সংকট সাগর পারিয়া পে শক্তি দে
5: দাসিয়া এ দাসিয়া
4: তু এ অধম পাখু সতরে আসু ঠাকুর
5: তু মতে ভক্তি ভাবে ডাকিলু পরা ন আসে মু কোন রহিপারি থান্তি ভক্তর ডাক শুনি ন আসলে মতে কাহিকি কো ভক্ত ডাকিব কহিল

0: ধন্যবাদ আসিয়া তুমার অতিথি সৎকারে আমি মুগ্ধ।
1: অনেক জটিল প্রশ্নর উত্তর দেইপারিথিবারু আমি মানে তোমাকে মহাজ্ঞানী ভাবে স্বীকার করুছ।
2: জগন্নাথ প্রতি তোমার অসাধারণ ভক্তি রয়েছে পারু জল মধ্যে বলরাম দাসঙ্কু তুমি প্রভুঙ্কর দশ অবতার রূপ মধ্যে দেখাই পারিছ। হ্যাঁ দাসিয়া, এবে বলরাম দাসঙ্কর প্রশ্নর উত্তর দিও।
3: উত্তর দিও দাসিয়া। আজ্ঞা। শ্রীজগন্নাথ বর্তমান কোঠি অছন্তি কহি পারিব?
4: তুমি মানে প্রভুঙ্কু নীলচক্রে বসাই আসিছ, রত্ন সিংহাসন বর্তমান খালি, খরারে বসি বসি শ্রীঙ্গুর শ্রমঝাল ঝরি পড়ুছে।
3: ধন্য দাসিয়া ধন্য, তোমার ভক্তি ও জ্ঞানর স্বরূপক আমি মানে ঠিক রূপে কলনা করে পারিনথিলু। জ্ঞান গর্বরে অন্ধ হয়ে তুম ভি মহাভক্ত ছোট মনে করে এপরি পরীক্ষা করিথর আমি মানে ঘোর লজ্জিত। এই পরীক্ষার স্থলী জনমুখরে মহাখলা রূপে প্রসিদ্ধি লাভ করিব, যুগে যুগে প্রসিদ্ধ ভক্ত ভাবে তুমি জনসমাজের পূজিত হব। তুম মথার শাড়ি বাঁধি তুমি শ্রেষ্ঠ ভক্ত রূপে আমি মানে সম্বর্ধিত করুছ।
4: না না, মু এতে প্রশংসা পাইয়া জমারু যোগ্য নুহে, মু আপন মানকর চরণর দাস, যুগে যুগে সেই চরণ দাস হি রহিবাকু মতে কল্যাণ করন্তু, মোর আউ কিছি লোড়া নাই, কিছি লোড়া নাই।
3: শোন দাসিয়া, জগন্নাথ দাসে তুমি গুপ্ত ভাবে রাধা প্রেম রূপা ভক্তি তত্ত্ব শিক্ষা দেওয়া আগ্রহী, তোমার কিছু আপত্তি নথিলে?
4: ইয়ে তো মো পাই পরম সৌভাগ্য, জগন্নাথ মহাপ্রভুঙ্কর অশেষ করুণার সংকেত। আসন্তু দাসে আপনি আপন নিজে গুপ্তস্থান নিরূপণ করি মতে এই মহাশিক্ষা দান করন্তু।
5: জয় পরম বন্ধু দাসেন্দ্র, জয়।